শূন্য হৃদয়ের ভুবি ভাবনীয়ম প্রত্যুহ জাত বিনিপাতন লব্ধবর্ণ মত্যুর্জিতম হৃদি ভজামি গণাদিনাথ আবাহয়ামি গণ।